শ্রোতা বন্ধুমানে শুনেছেন বন্দনা আকাশবাণী কটক কেন্দ্রর পরবর্তী কণ্ঠশিল্পী বন্দিতা দাস শিল্পীঙ্ কণ্ঠরে দুর্গাচরণ পট্টনায়ক রচনা তুমি দেইথিল দুই আখি মতে জগত দেখিবা নিরিদয় কিয়া হেল হে ঠাকুর সে আখিরে লুহ দেই।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক শুনন্তু অনুচিন্তা ও উপস্থাপনা করিছন্তি সুলোচনা দাস।

শ্রোতা বন্ধু, সারা বিশ্বের সবুঠার বড় সমস্যা বর্তমান হচ্ছে পরিবেশ জনিত সমস্যা। আধুনিকতা ও বিকাশ নামে মানুষ যা করে চালিছি সেতিরে নিজ স্বার্থ পূরণ হচ্ছে সিনা, সামূহিক স্বার্থের ব্যাঘাত ঘটুছে, প্রাকৃতিক পরিবেশের প্রভূত ক্ষতি ঘটুছে, প্রগতি অপেক্ষা দুর্গতি আড়ক মুহাউছি শ্রেষ্ঠ জীব মানুষ, পুনে এসবুর সুধুরিবাকু চেষ্টা করুছি, পালন করুছি অনেক দিবস। যেমিতি আজি জুন 22 তারিখকু ওয়ার্ল্ড রেন ফরেস্ট ডে ভাবে সারা পৃথিবীরে পালন করা যাউছি। এই দিবস পালনের লক্ষ্য ও মানুষকু এথিপাই কিভাবে সচেতন হেবাকু পড়িব।

0: প্রচার করলু পারম্পরিক সঙ্গীতর বিশেষ কার্যক্রম অতস্য কুসুম। কণ্ঠদান, স্বর সংযোজন এবং সঙ্গীত পরিচালনা করে বিজয় কুমার জেনা। শিল্পী পরিবেশন করে ওড়িশী গীত বেণুধর রচনার। বিভিন্ন বাদ্যযন্ত্রে সহযোগ করে হারমোনিয়মে সুদর্শন দাস, সিতাররে রবিশঙ্কর প্রধান, বংশীরে প্রদীপ্ত শেখর মহাপাত্র, বেহিলারে কুমার চন্দ্র মহান্তি, মর্দলরে নিরঞ্জন সাহু এবং তানপুরারে বিজয় কুমার মিশ্র। শ্রোতাবন্ধুমানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অন

0: with Tehran and prevent a wider conflict in West Asia. With Mayur's report, Jigyasa Pandey, Akashwani News, Delhi.
1: On to sports now. In men's hockey, India defeated Netherlands 3-2 in the last match of FIH Pro League Rotterdam leg yesterday. Jugraj Singh, Abhishek and Rajinder Singh scored the goals, helping India register the second win of the leg against the Dutch side. And now for a look at today's newspapers, it's over to Shagun Chopra.
2: Thank you, Saira. Papers have widely noticed the observance of the International Day of Yoga, along with fresh developments in the US-Iran talks. The statesman writes, PM leads International Yoga Day celebrations, says yoga has unique power to unite nations. The Hindu carries a beautiful picture of army personnel taking part in a yoga session in Ladakh with the picturesque Himalayas in the background. NEET re-exam, government passes litmus test, writes the Pioneer. India-US to hold trade talks this week to finalize interim pact, reports the statesman. The Hindu in its editorial Just Shoots writes, DNA tests for paternity allowed as a last resort must not violate other rights. And finally, the Indian Express writes, IIT Bombay finds a new way to lower LDL cholesterol, adding researchers stop bad fat from reaching liver cells that release it into the blood. And with that, it's back to you, Saira.
1: Thanks, Shagun. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Modi says strong maritime capability is deciding factor for a country's economic and strategic influence, and India is preparing for it. President Draupadi Murmu visits Kuno National Park in Madhya Pradesh, reviews progress of Project Cheetah. India to host two-day meeting of BRICS National Security Advisors in New Delhi today. National Testing Agency to commence UGC NET June 2026 examination from today. U.S. Vice President J.D. Vance says Iran talks making progress as delegations meet in Switzerland. And in men's hockey, India beat Netherlands 3-2 in the last match of FIH Pro League Rotterdam leg. And with that, we end the morning news. Have a great day.
3: आकाशवाणी कटक शुणु आंचलिक संवाद विभाग कटक प्रस्तुत स्वतंत्र साक्षात्कार कार्यक्रम विशेषज्ञ योगगुरु रिंकु टंक अंशग्रहण करछंती स्मृतिरेखा तारिणिया
4: श्रोताबंधु नमस्कार मुँ स्मृतिरेखा आपण स्वागत करुची आज एक स्वतंत्र आलोचना कार्यक्रम को आलोचनार विषय वस्तु जोगरे एकता सुस्थतार वार्ता যোগ বিষয়ে আমি সমস্তে অল্প বহুতে জাঁচি কিন্তু আম ওড়িয়া সংস্কৃতি ও পরম্পরার যোগর মানে খুব সরল যোগর অর্থ হচ্ছে যোড়া নিজ শরীরক নিজ মন সহিত যোড়া আজকে নিজ সহিত চিহ্নিবা হি যোগ আজ এই ব্যস্তবহুল জীবনরে আমি সবু কিছু সময় বাহার করুছে কিন্তু নিজ পাই সময় পাওনি যোগ আমাকে সে নিজ সহ দেখা করিবার অবসর তেমনি যোগর এই সরল সূত্রক আহরি সুন্দর ভাবে বুঝবা পাই আমসহ আজ স্টুডিওরে উপস্থিত অনেক জনে খুব সুন্দর মানুষ তথা যোগ গুরু রিঙ্কু টং সে জাতীয় ও আন্তর্জাতীয় স্তরে বিভিন্ন যোগ প্রতিযোগিতার ম্যাডাম দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে তেমন আজ এই কার্যক্রমক আগক বড়াইবা আ্যাডাম স্বাগত করা ম্যাডাম নমস্কার কার্যক্রমক আপনার স্বাগত
5: নমস্কার ধন্যবাদ স্মৃতি আন্তর্জাতীয় যোগ দিবস উপলক্ষে সমস্ত অভিনন্দন জনাওছি
4: ম্যাডাম প্রতিবর্ষ আন্তর্জাতীয় যোগ দিবস পালন করুছে কিন্তু সমস্ত মনের গোটে ধারণা থাকে যোগ হচ্ছে গোটে শারীরিক ব্যায়াম কিন্তু যোগর আক্ষরিক অর্থ কোন সে সম্পর্কে কিছু কুহন্তু
5: যোগ আউ আসন দুইটা অলগা অলগা শব্দ যোগ মানে হল জড়িত হবা আউ আসন গোটে অঙ্গ যোটা কি অষ্টাঙ্গ যোগ যাকে আমার মহর্ষি পতঞ্জলি কিন্তু অষ্টাঙ্গ যোগ সেই আঠটা অঙ্গ অছি যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি সেই মাত্র গোটে অঙ্গ হল আসন আসন যোটা কি আমি শরীরক মোড়ি ভাঙ্গি গোটে পোশ্চরের কি গোটে আমি মুদ্রার রহু সেটা আসন কুহযায় স্থিরতা সহিত রহলে শান্ত সহিত রহলে সেই আসনটা সিদ্ধ হয়ে যায় তো সেই সেই জিনিসটা আমি যোগ ভাবি দৌ কিন্তু যম নিয়ম যোটা কি ডিসিপ্লিন যোটা কি আমার সেলফ ডিসিপ্লিন মানে অনুশাসন আউ পব্লিক ডিসিপ্লিন তাপরে হল আসন তাপরে প্রাণায়াম মানে যে শ্বাস প্রশ্বাসক আমার শরীর ভিতরে আমি কেমিতি সেটা ডেলি যে আমার দিনচর্যা আছে যে আমি শ্বাস নৌ মানে কনসিয়াস হওয়া দরকার আমি জাগ্রত হওয়া দরকার যে আমি শ্বাসটা কেতে লিমিটেড ভাবে নেওয়া দরকার কি ছাড়া দরকার সে যাহা বি আমার প্রসেসটা আমি বুঝি পারুনে তো সেই জিনিসটা আমি যেতবে চেতনার সহিত করুছে সেইটা আমি যোগ কুহ তাপরে হল প্রাণায়াম তাপরে হল

0: অসহ্য যন্ত্রণা করি নাই প্রতিবাদ প্রিয় জাহ্নবীরে, যেণুথিলা শপথ মোহর।
1: মহারাজ,
0: করিথিলে পিতৃ সত্য রক্ষা, কাহিঁ সে অতীত, কিন্তু আজি সঞ্জীবিত তার প্রতিটি মুহূর্ত মানস পটরে।

0: একমাত্র সত্য এহা সংসার জঞ্জালে সম্পূর্ণ সমর্থ তুহি বহিবাকু রাজ্য ভার আম্ভে তুহি জীব তপবন ইষ্ট কর্ম ইষ্ট চিন্তা ইষ্ট সাধনারে বিতাইবু শেষ কাল নির্বাপিত হেবা যায় জীবন প্রদীপ কিন্তু এক অনুরোধ বশ্চ
1: কি আদেশ পিতা
0: আদেশ নুহে অনুরোধ পুত্র রূপসী তরুণী কেহি যদি অযাচিতে বরিবাকু চাহে তোতে করিবুনি প্রশ্নদারে মাগিবুনি কেবে তার কূল পরিচয় হৃষ্ট মনে করিবু বিবাহ এতিকি মো উপদেশ রক্ষিবু স্মরণ যাও বশ্চ সন্ধ্যা উপগত কালি প্রাতে হেব অভিষেক পুত্র হেব মোর হস্তিনা ভাগ্যাধিপতি রাজরাজেশ্বর
2: প্রণাম পিতা প্রণাম মাতা
3: দীর্ঘজীবী হো বশ্চ হো তু যশস্বী।

অপূর্ব অপূর্ব এই বনভূমি বিহঙ্গ কাকরি চুতডালে কুকিলর কুহু কুহু তান হরে মন প্রাণ পুলকিত হুয়ে বপু মধুবর গুণ গুণ গীত জাতি জাতি ফুলগন্ধে ভরিছি কানন সতেয় বা অমরাবতীর শোভা থরিছি এই বনভূমি অদ্ভুত এ স্পর্শ ভাগীরথী জল রেণু স্পর্শে।

0: অজীব যন্ত্রণা কারাগার মধ্যে। গাঙ্গী দেউচি নির্দেশ, কিবা পরিচয়, কাহা কন্যা তুমি, কিম্পাকর তুম্ভে এই দুষ্ট আচরণ?
1: শুণ আর্য পুত্র, মুহি দেবনদী গঙ্গা মহাপাতক নাসিনী, জন্মু মহর্ষিঙ্ক কন্যা, জাহ্নবী মো নাম। দেবলোক কার্য সিদ্ধি পাই বরিথিলি আপনকু পতি রূপে, জেণুথিলি প্রতিশ্রুতিবদ্ধ অষ্টবসু পাশে।
0: অষ্টবসু পাশে পুনশ্চ মোহর সন্তান রূপে মতিভ্রম হেউনি তো মোর, কিপরি সম্ভব হ্যা দেবনদী পবিত্র প্লাবিনী গঙ্গা মোর পত্নী? মু কলি এতে রস হরাই বসিলি মোর সর্বশ্রী।
1: কিম্পা অনুতপ্ত দেব, বিধির বিধান এহা, কর্তব্য মু করিছি সম্পন্ন দেবলোক রক্ষা পাই, কৃতজ্ঞা মো আর্য। বরি অছ মতে পত্নী রূপে, সহধর্মী হই মোর পথে, সাপমুক্ত করিছি বসুরে, কৃতজ্ঞা মু।
0: না দেবী, অষ্টবসু পিতামহি, অথচ জানি না কাহিকি এতে মহাভাগ্য পাই সুদ্ধা, কাহিকি মো হতভাগ্য আজি, কাহি মতে অনুতপ্ত করাইল দেবী, আশীর্বাদ পরিবর্তে দেইগল শান্তনুরে খালি অভিশাপ।
1: আর্য পুত্র, অষ্টবসু পিতা হেবা পাই একমাত্র যোগ্য ব্যক্তি তুম্ভে এমহি মণ্ডলে, বসুগণ চাহিথিলে এহা, জেণু তুম্ভে জানো নাহি নিজ পরিচয়, ধিক্কারি নিজকু হুও বৃথা অনুতপ্ত।
0: মোর পরিচয় কুহ, কুহ দেবী, কুহ কিবা মোর পরিচয়?
1: কহুছি মু আর্য, ধৈর্য ধরি শুণ তাহা। ইক্ষ্বাকু বংশ সম্ভূত রাজা মহাবিষ, থিলে সত্যনিষ্ঠ প্রজানু রঞ্জক, ন্যায় মার্গে রাজধর্ম করুথিলে রক্ষা, ঋষি ধর্ম করি আচরণ সংসার জীবনে থিলে সে মহর্ষি, রাজশ্রী মহাবিষ হেলে স্বর্গকামী, দশ শত অশ্বমেধ যজ্ঞ, এক শত রাজসূয় যজ্ঞ করি সম্পাদন তুষ্ট কলে দেবরাজ ইন্দ্রে, ইহলোক কর্ম শেষে মহাবিষ গলে স্বর্গ রাজ্যে, পাই সর্ব স্বর্গ সুখ, বাস কলে মহাবিষ মহর্ষি গণক সহ সুখ স্বচ্ছন্দরে। কাহি কেতে অতীতর কথা, একদা রাজশ্রী গণ দেবগণ সহ করুথিলে স্তুতি পরম ব্রহ্ম পরমাত্মাঙ্কর,

0: জানিলে মো সর্ব হেহা অষ্টবর্ষ কার্য ভুলি শিষ্টাচার ঔদ্ধত্যর সীমা কলে উল্লঙ্ঘন পাইবে সে উপযুক্ত শিক্ষা হোমধেনু নন্দিনী চোরাই শুণ বসুগণ যেণু কমনীয় কেশ গুচ্ছে সুশোভিত হোমধেনু নন্দিনীরে বলাৎকার করিল হরণ দেউছি মু অভিশাপ মর্ত্য লোকে জন্ম নেব মানব রূপরে যুগর যন্ত্রণা সহি
1: অসম্ভব
0: ব্রহ্মশাপ হুয়ে না অন্যথা তথাপি তথাপি অনুতপ্ত যেবে তুমে শুণ তেবে স্থির করি মন প্রতিবর্ষ জন জন করি সপ্তবসু জন্মিবে মহিরে জন্ম মাত্রে হেবে শাপ মুক্ত ফেরিবে স্বধামে কিন্তু কিন্তু বসু সে অষ্টম
2: আদেশন্তু দেব
0: তুম্ভ অপকর্ম জন লঙ্ঘি অছি সীমা শাপ মুক্ত হেব তুমে বহু বিলম্বরে পুত্রহীন হেব তুমে পত্নী সঙ্গ না তুম ভাগ্যে দেলি আশীর্বাদ হুয় তুমে পিতৃভক্ত সর্বশাস্ত্র বিশারদ পুণ্যাত্মা ধর্মাত্মা এ মহিমণ্ডলে রহি বহুকাল নিজ ইচ্ছা মতে যা সর্বে

0: ওহ, কেড়ে ভাগ্যহীন মোহি, পত্নী উপদেশ আজি হেলা মোর কণ্টকিত শয্যা, সপ্তবসু হেবে শাপমুক্ত, কিন্তু কিন্তু মু
1: দেখ অষ্টবসু, মনে হুয়ে সুর নদী গঙ্গা আসুছন্তি স্বর্গধাম, পতিত পাবনী পাতক নাশিনী মহাজহ্নবীরে জনাইবা সর্বদুঃখ, একমাত্র মাতা গঙ্গা আম্ভ তপ্ত প্রাণে লেপিবে চন্দন ভরি শীতলতা।
0: মাতা জাহ্নবী ঘেনন্তু প্রণাম।
2: উঠ বসুগণ, তৃপ্ত মোহি, অছি কি সমস্যা?
0: মাতা, ক্ষম অপরাধ আম, বশিষ্ঠ আশ্রম হরি হোমধেনু নন্দিনী কু অভিশপ্ত অভিশপ্ত আম্ভে সর্বে তনু মন প্রাণে।
2: জানে মোহি বৎস, খোজুছ মাতৃগর্ভ নেবাকু আশ্রয়।
0: হ মাতা, হ মাতা, পথিত পাবিনী পাপ বিনাশিনী তুম্ভে, করুছু করুছু প্রার্থনা, মানবী রূপরে তুম্ভে হই অবতীর্ণা, গর্ভে তব স্থান দিয় অষ্ট বসুগণে।
2: কিন্তু কহিকি পারিব বৎস, কে হইব পিতা তব?
0: জানিয়ছু সর্বমাতা, রাজস্রী প্রতীপ পুত্র হেবে আম্ভ তাত।
2: তথাস্তু, তাহাই মো ইচ্ছা, যাও বৎস, দেউছি প্রতিশ্রুতি, বর্ষ পরে বর্ষ জন্মি সপ্তবসু হেবে শাপমুক্ত, দেই সর্বে বিসর্জন মপুত জলরে। কিন্তু বৎস দ্যো
0: মাতা,
2: বসুগণ মধ্যে তুমি অটত অষ্টম, জন্ম নেব অষ্টম গর্ভরে, ঋষি বাক্য হেবনি অন্যথা, দীর্ঘকাল রহিব ধরারে, হেব অদ্বিতীয় বীর। কিন্তু বসুগণ করে অনুরোধ, নিজ নিজ তেজ অষ্টমাংশ দান দেব দ্যো অষ্টম সুরে, হেব সেই পরাক্রমশালী জ্ঞানী গুণী ভারত গৌরব। যাও সর্বে, লভ শান্তি দেউছি আশিষ, যাওছি মুহি হিমগিরি পাদ দেশে হরদ্বার তীর্থে, রাজর্ষি প্রতীপ ছন্তি ধ্যানমগ্ন হই পুত্র কামনারে, দেলি প্রতিশ্রুতি পুরাইবি মনবাঞ্ছা।
0: প্রণাম প্রণাম চরণে মাত।
2: যাও বৎস।

শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। শুনন্তু আমার আজির কেতুরি কার্যক্রমর সূচনা। অভুলাগিত প্রচার করিব দিন 11:10 কণ্ঠশিল্পী স্বরূপা চক্রবর্তী এবং চন্দন কুমার জেনা। লোকগীত কার্যক্রমরে দণ্ডনাচ গীত শুণবে দিন 11:30 পরিবেশন করেছেন হৃদানন্দ সেনাপতি এবং সাথী। শ্রোতাবন্ধুমানঙ্কর এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন প্রচার করিব দিন 12:00। দিন গোটে 10 মিনিটে লোকসঙ্গীতের প্রচার করিব মৃদঙ্গ বাদ্য পরিবেশন করেছেন নারায়ণ সাহু। নারীমহল দিন গোটে 20 মিনিটে এতে শ্রীমান শ্রীমতী শুণবে মনোরঞ্জন মিশ্র এবং সুচিত্রা মিশ্র সাক্ষাৎকার। ওড়িয়া চলচ্চিত্রর গীত প্রচার করিব অপরাহ্ন 2:45, অপরাহ্ন 3টায় প্রচার করিব হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম অসরন্তী অপরাহ্ন। শ্রোতাঙ্ক এসএমএস দ্বারা অনুরোধে ওড়িয়া আলবম এবং লঘু সঙ্গীতর কার্যক্রম চিরহরিত শুণবে অপরাহ্ন 4টায়। অপরাহ্ন 4:55 দেশভক্তি গীত, ওড়িয়া কথাচিত্রর গীত অপরাহ্ন 5টায়, যুববাণী অপরাহ্ন 5:30, গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিতমানসর 56ম ভাগ সন্ধ্যা 6:10, যুবশক্তি সন্ধ্যা 6:30, এতে বিষয় রয়েছে নিশাদ্রব্যর ব্যবহার এবং রোগ এবং চোরাচালাণ প্রতিহত করিবারে যুবপিঢ়ি ভূমিকা, আলোচনা করবে ডক্টর দ্বীতি চন্দ্র সাহু। রাতে 17:02 ওড়িয়া কথাচিত্রর গীত জিলা হালচালে ভদ্রক জিলা সম্পর্কে শুণবে রাতে 7:25, কৃষি সংসার রাতে 7:30, ধান ফসলের বিহন জনিত রোগ ও তার প্রতিকার এ সম্পর্কে ডক্টর মনোজ কুমার রাউত শুণবে আলোচনা। রাতে 8:02 হিন্দি কথাচিত্রর গীত ওড়িশি রাতে 8:30 কণ্ঠশিল্পী অজয় কুমার শতপথী। রাতে 9:30 পব্লিক স্পিক রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। রাতে 10:35 শুণবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া পরিবেশিত বংশীবাদন। শ্রোতাবন্ধু পুণিথরে কহি রাখুছ, নাটক দেবব্রত প্রচার করিব ক্ষমা করবে দিন 11:10 প্রচার করিব অভুলা গীত, এতে কণ্ঠদান করছেন স্বরূপা চক্রবর্তী এবং চন্দন কুমার জেনা। শ্রোতাবন্ধু এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন দিন 12:00। নারীমহল প্রচার করব দিন গোটে 20 মিনিটে, এতে শ্রীমান শ্রীমতী শুণবে মনোরঞ্জন মিশ্র এবং সুচিত্রা মিশ্র সাক্ষাৎকার। শ্রোতাঙ্ক এসএমএস দ্বারা অনুরোধে ওড়িয়া আলবম এবং লঘু সঙ্গীতর কার্যক্রম চিরহরিত প্রচার করব অপরাহ্ন 4টায়। অপরাহ্ন 4:55 দেশভক্তি গীত, ওড়িয়া কথাচিত্রর গীত অপরাহ্ন 5টায়, যুববাণী অপরাহ্ন 5:30, গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিতমানসর 56ম ভাগ সন্ধ্যা 6:10, যুবশক্তি সন্ধ্যা 6:30, এতে বিষয় রয়েছে নিশাদ্রব্যর ব্যবহার এবং চোরাচালাণ প্রতিহত করিবারে যুবপিঢ়ীঙ্ক ভূমিকা, আলোচনা করবে ডক্টর দ্বীতি চন্দ্র সাহু। জিলা হালচালে ভদ্রক জিলা সম্পর্কে রাতে 7:25, কৃষি সংসার রাতে 7:30, এতে ধান ফসলের বিহন জনিত রোগ ও তার প্রতিকার এ সম্পর্কে ডক্টর মনোজ কুমার রাউত শুণবে আলোচনা। রাতে 9:30 পব্লিক স্পিক রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। রাতে 10:35 শুণবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া পরিবেশিত বংশীবাদন। শুনিলে আমার আজির কতোটি কার্যক্রমর সূচনা। এথর শুণন্তু পানিপাগর সূচনা। পানিপাগর স্থানীয় সূচনার জনাযায় ভুবনেশ্বর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আসন্তা 24 ঘণ্টা মধ্যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন রহবা সহ বর্ষা বা ঘড়ঘড়ি সহ বর্ষা হবার সম্ভাবনা আছে। এই সময় মধ্যে এইসব অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াস মধ্যে রহবার সম্ভাবনা আছে। গত 24 ঘণ্টা মধ্যে এইসব অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি সেলসিয়াস এবং

0: 24.2 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল আজ সকাল 8:31 সুদ্ধা শতকরা 87 ভাগ এবং গতকালি অপরাহ্ন 5:30 সুদ্ধা শতকরা 57 ভাগ। শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনেছেন আকাশবাণী কটক কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 982 কিলোহার্জ যোগে। এই কার্যক্রম ডিটিএচ এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে মধ্যে প্রসারিত হচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম অবলাগিত।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: জে জে, এটা কো প্ল্যান্ট?
5: ট্যাঞ্জেরিন, বহুত মিঠা, ভাঙ্গিবনি হেলা। ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক এবে করুছি।
4: জে জে রুহ, লিংক রে ক্লিক করো নাহি।
5: কাহি কি?
4: এইটা এসএমএস স্ক্যাম, ক্লিক করিব তো তোমার ব্যাংক ডিটেইলস হবো চুরি।
5: ও থ্যাঙ্কস গপু, বঞ্চাই দেলু। এই নে তোর বুদ্ধিমত্তার ফল।
6: আরবিআই কহে স্মার্ট বন কুল রুহ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
7: কষ্টমর কেয়ার তরফর ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হই যিবো। এই লিংক পরথি এপিকে ডাউনলোড করে নিয়ন্তু।
8: ঠিক লাগুনি, স্ক্যাম বি হই পারে।
7: এপিকে

0: अजना लिंक क्लिक करंतु नै साइबर क्राइम हेल्पलाइन 1930 बने रखंतु एसबीआई सचेतन रहंतु सुरक्षित रहंतु
1: অবলাগিত কার্যক্রমে প্রচার করছু কতটি আধুনিক গীত প্রথমে কণ্ঠদান করেছেন স্বরূপা চক্রবর্তী শিল্পী পরিবেশন করেছেন তপন পটনায়কঙ্ক রচনা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

আকাশবাণী কটক আরম্ভ করুছু শ্রোতাবন্ধুমানঙ্କ এসএমএস দ্বারা অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম মঞ্জুলা মধ্যাহ্ন। প্রথম এসএমএসটিকে দিয়েছেন মঞ্জুনানী, তাঁর পুয় মৃত্যুঞ্জয় করুয়া কেন্দ্রপড়া টিকনপুর। আপনার শুনবাকে চাইছেন

চুন তারা ফুল চুমি তুমি গলা হাজি পিপা তারো মধু ছুঁয়া আনি নিচি থে মায়া পিপা তারো মধু ছুঁয়া আনি নিচি থে মায়া।

0: শেষলা নারী মহল এক গুরুত্বপূর্ণ ঘোষণা আকাশবাণী কটক তরফর মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন শুনিপারিবে চলিত জুন মাস 28 তারিখ রবিবার দিন 11টা সময়রে আকাশবাণীর সবু কেন্দ্র বিবিধ ভারতী সেবা ডিটিএচ সেবা এফএম রেনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ পাঁচটি গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনের কথা শুনবাক মিলিব। রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাত্র ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব। সেই 28 তারিখ রবিবার শ্রী নরেন্দ্র মোদী দেশবাসী উদ্দেশ্যে উদ্বোধনের ঠিক পরে পরে এবং পুঁ থরে সেই রবিবার রাতে 8টা সময়ের সূচনাটি এইটি শেষ হল। সময় বর্তমান স্টুডিও ঘটে দিন গোটাই বাজি 50 মিনিট হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম প্রথমে আম কেন্দ্রর ওড়িয়ার সম্বাদ পরে পরে ইংরেজি এবং হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লী কেন্দ্রর। আকাশবাণী কটক প্রথমে আসন্ত শুনিবা আম কেন্দ্রর ওড়িয়ার সম্বাদ।
1: ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ସତ୍ୟବ୍ରତ ବେହୁରା। ମଧ୍ୟପ୍ରଦେଶର କୁନୋ ଜାତୀୟ ଉଦ୍ୟାନ ପରିଦର୍ଶନ କରି ସହରିଆ ଜନଜାତିର ଚିତାମିତ୍ରଙ୍କ ସହ ଭାବ ବିନିମୟ କଲେ ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆଜିଠାରୁ ଆରମ୍ଭ ହେଉଛି ବ୍ରିକ୍ସ ଜାତୀୟ ସୁରକ୍ଷା ପରାମର୍ଶଦାତାଙ୍କ ସମ୍ମିଳନୀ। ସ୍ୱତନ୍ତ୍ର ରଣନୈତିକ ଭାଗିଦାରୀ ବୃଦ୍ଧି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ବୈଦେଶିକ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀଙ୍କ ମଙ୍ଗୋଲିଆ ଗସ୍ତ। ଆମେରିକା

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি শুনে এসএমএস করেছেন ঘাসিরাম প্রধান, সুচিত্রা সাহু, দেবদত্ত প্রধান এবং সুফলা প্রধান, সুসুদা অনুগুলু। আপনার সমস্ত শুনবাক চাইছেন

আপনার হলে মিটু পাত্র, দুর্যোধন পাত্র, বাউরি বন্ধু পাত্র, সুদাম দেবতা, মহম্মদপুর বিলাহাট কটক রু আপন মানে সমস্ত শুনবাকু চাইছন্তি শ্রীচরণ কণ্ঠরে ছাড় মাড়খিয়া বুদ্ধি গীতটি আপনার অনুরোধ গীতটি আপনার শুনে দেছু। গীত রচনা গণকবি বৈষ্ণব পাণী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটিকে গাইছেন কনক বলবন্ত রায়।

কেউ দোষ দেখি কে সিংহ দরজা অছি সাক্ষী আহে চকাতি আহে চকাতি আহে চকাতি আহে চকাতি সুখী রানী ও খড়কি ডাকি।

0: ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াব না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ, তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাব বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 257,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than 1 crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister, Sri Narendra Modi, is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal R.N. Ravi ji, Urjavan Mukhyamantri

0: তেবে বন্ধু এমতি সুন্দর ভাবনা আউ সুন্দর চেতনারে আরম্ভ করিবা
1: আপনক সহিত মধুর আলাপ আউ মনুছুয়া গীতর যুগলবন্দী মো পছন্দ।
0: দেখিনবা কি অছন্তি আম সাথী আম পাখরে পুনি ফোন কল রে। হ্যালো মো পছন্দ
2: আজ্ঞা নমস্কার, মো জিলা গজপতি পারলা চন্দ্র কৌছি আজ্ঞা।
0: নমস্কার, কি কোচন্তি গজপতি জিলারু?
2: আজ্ঞা এটা বোধহয় আপনকর প্রথম কল হইতো নিশ্চিত ভাবে।
0: যা হো আজি আপন ফোন করিছন্তি আমকো ভাল লাগুছে, কিন্তু না টি টিকে কই দিন তো না গা ঠিকনা।
2: না হচ্ছে কুনমুন পটনায়ক শ্রীকোণ সাই পারলা খন।
0: কুনমুন পটনায়ক
2: পারলা খন রু মো কোচি। বহুত বর্ষ দীর্ঘ বর্ষর তপস্যার ফল মো পাইছি, মো বহুত খুশি হচ্ছি।
0: আচ্ছা
2: বুঝলে, যা মো প্রতিদিনর শ্রোতা এবে বি শুনুছিলি বর্তমান মন কলে মো চেষ্টা করছি সকাল আপনার ধন্যবাদ।
0: আপনার ধন্যবাদ, আপনার এত কষ্ট করে লগাই বহুদিন চেষ্টা করছেন।
2: আজ্ঞা দিনে নাই দিদিন নাই বহুত বর্ষ হল লগাউছি, কিন্তু লাগি পারুনি, মো এত খুশি আজি।
0: ওহো, মো পছন্দ পাই আপনার বহু কষ্ট পাইছেন, সেথিপাই দুঃখ লাগিলা, কিন্তু আপনার খুশি জানিকি আমাকে বহুত খুশি লাগুছে।
2: আজ্ঞা যাও, মোর ছোট ভৌণী দুই জনক মোর জগন্নাথ তরফর গোটে বিশেষ আশীর্বাদ। আপনার মানে সকল এমিতি হস খুশিরে রহন্তু, ইয়ে বি লগাইলে আপনার কল লাগু সমস্তিঙ্কু এই প্রকার খুশি মিলু, এটিকি মো জগন্নাথ পাখে পারু।
0: আপন ছোট ভৌণী মানুকু যেমতি আশীর্বাদ দেলে আমি বড় ভাইঙ্ক পাই মধ্যে সেমতি শুভেচ্ছা বাড়ুছু। ভগবান আপনকু ভালরে রাখিথান্তু।
2: আজ্ঞা আজ্ঞা।
3: আচ্ছা কেমিতি অছন্তি আপন কইলে?
2: আজ্ঞা মু পুরা মানে আজি মানে আপন কো ভাষারে মু কইবি, মোর দুইটা কোহনি সকালু পেন হউতলা বুঝিলে, মানে কল করি কি মু এবে মেডিসিন আনছিল, মু মেডিসিন খাইবা দরকার।
3: ভালাইলা
2: জিও, মানে আপন বিশ্বাস করিবেনি মু এত্তে খুশি, যদি ভিডিও কল হইতান্ত আপন দেখিতান।
0: আমি জানি পারুছি ভিডিও কল নহলে বি আম রেডিওরে খালি কথারু আও সোররু অন্তরর কথা সমস্ত সমস্তঙ্কর বুঝি জানতি,
3: ভাবনা বি
0: ভাবনা বি ভাব বুঝিবে রেডিওরু।
2: এবি ভাবি নথিলি এতে ইজিরে লাগি জীব কইজি ম্যাডাম বুঝিলে।
3: আচ্ছা নাই আপন কোন কি বহুত দিন হলা চেষ্টা করুচন্তি, তো ভগবান কইলে এতে চেষ্টা করুচন্তি যেতে পড়ে দিনে দিনে, তো চেষ্টাটা সফল হবার আছে না? নাই
0: আপন কোন করন্তি?
2: আজ্ঞা মোর এটি গোটে সার্ভিসিং সেন্টার আছে আজ্ঞা, দীর্ঘ 38 বছর হলা নিজে মো পড়া পড়ি সরলা পরে নিজে স্বাবলম্বী হয়ে নিজে গাড়ি ধোয়া ধুয়ে নিজে করছি, সে চালিকি মো স্ত্রী অছি পুও অছন্তি, এই যে বাবু কো মিশি কাম করতো, আজিকালি তো জানিছন্তি লেবর যে প্রকার প্রবলেম হউছি, তেণু নিজে খটুছু অছু শান্তিরে হইছি অছু আপন মানক স্নেহ শ্রদ্ধারে। আও
0: বড়িয়া কথা, নিজের হাত গোটা সববেলে কর্ম রহিবা উচিত।
2: আজ্ঞা
3: তারপরে নিজ পাখরে নিজ ঘর লোক তো অছন্তি, তাহলে আউ জনকু রখিকিরি লাভ কোন, তাকু বি তো পুনি দরমা দেবাকু পড়িবো না? নাই
2: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, এই সত কথা, কি যদি আমি
0: যেতবেলে সংস্থা বড়ি বড়ি চালিবা ও একুটিয়া
3: সম্ভব হবনি,
0: সম্ভব হবনি সেতবেলে আউ পুনি লোক রখিবে বড়িবে, সেটা হউ শীঘ্র শীঘ্র আপনকর।
2: তে চালি দি 38 বর্ষ লাগি মোর চালি যায়, মো রেডিও বি শুনি কি 38 বর্ষ লাগ,
3: বহুত বড়িয়া কথা।
2: আজ্ঞা তেমনি চারি পেস রেডিও আছে, ফ্রি ডিশ টিভি বি লগাইছি, যদি নবে এঠি ইলেকট্রিক নথিলে বি মোর ডিশ টিভি রে লগায়, জেনারেটর লাগিছি মো পাখরে, স্যাটেলাইট থ্রু রে শুনে, কিন্তু মো আপ রে কেবে শুনে না ম্যাডাম, সকলে ডাইরেক্ট লাইভ শুনে, সকলে
3: আপ রে বি আপন লাইভ হি শুনি পারিবে।
2: আচ্ছা মো তো জানি নথিলে, আজি ডাউনলোড করিবি
3: নিশ্চিন্ত ভাবে, আপ রে বি আপন লাইভ হি শুনি পারিবে।
0: আপন অ্যাপ্লিকেশন শুনিলে কোন কি যে উঠি গলে বি আপনকর চিন্তা নথিবার, মোবাইলটা আছে মানে সঙ্গে সঙ্গে লগেই শুনি পারিবে।
2: ধন্যবাদ।
0: আপনক ঘরে সব কি অছন্তি?
2: মো স্ত্রী অছন্তি ইতিশ্রী দাস, ও বিশ্বজিৎ পটনায়ক ডিপ্লোমা কমপ্লিট করি, গ্রাজুয়েশন কমপ্লিট করি, মো সহ কাম করছে সে।
3: আচ্ছা
2: বুঝলে, বাপু পুও দুই জন যাক কাম করছে এটি। আও
3: বড়িয়া কথা, বাপা পুও দুই জন যেতবে মিশি যাতে ব্যবসায়টা আগুকু আগুকু হি বড়ি চলে।
2: হ্যাঁ চালে দি, কিন্তু ফের টিকে কষ্ট লাগুছে করলা বেলে বেলে বেলে টিকে খরা যোগ টিকে প্রবলেম হচ্ছে, এমনি সব চালছে আগে কষ্ট দোকে চালছে দুনিয়া। আও
3: ধীরে ধীরে আপনি সেট টেকি দেবে নি, তারপরে আজবেস্ট পকাই সেট কর দেলে বি বড়িয়া হবো, ছাত অপেক্ষা আজবেস্ট সেটটা সস্তা পড়ে।
0: যেতবেলে আপনি আরম্ভ করেছিলে ছোটরে আরম্ভ করেছিলে, ধীরে ধীরে ব্যবসায় যদি বড়িলানি আপনকর বয়স বি বড়ুচি, তেনু আপন টিকে আরাম করিবা দরকার, এবে জনে লোকঙ্কু রাখন্তু, সব জিনিস মু নিজে করিবি বলি ভাবিলে বেলে বেলে কষ্ট হবো, এবং শরীর সেটিকে সাথ দবনি, টিকে আরাম বি দরকার, যদি আপনকর পকেট আপনকু সাথ দউছি।
2: আপনমানকর স্নেহ সদার বহুত খুশি।
0: আপনকর

0: মোটামুটি ভাবে কেতে রোজগার করনিয়ন্তি দিনকু
1: রোজগারর পন্থা সার সেটা কইবে আমে ডিউটি রে রাইলে পরে কি জিনিসটা কেন সাজাড়ি দেবার
0: আচ্ছা আপন হিসাব জানি নাহান্তি
1: জানিছি যেহেতু বুঝিছন্তি আমে খালি হ্যান্ডেল এপর সেপর করিয়া লোক আউ
0: নাই মো মু সেইয়া পচর থিলি আপনকু তালে হিসাবটা সে দিওন্তিনি
2: রেডিও যে সবুড়ে বাজি যাব হ্যাঁ এটা গোটে ঠিক কথা নুহে আমার কানরে ফুসকি কহিদেবে আপন
0: আচ্ছা আজ ঘরে রোসেই কন হয়েছে
1: আজ পোই মাছ মুন্ড বট পড়ি ছেড়া হয়েছে আর মাছ ফ্রাই হয়েছে ডালি
0: আরে বাপরে আচ্ছা আপন যে পনির তো নিজে বনাতে ঘরে কতদিন লেখা সপ্তাহ কু পনির আর ছেনা
2: কেতে গাই অনেক এবার আপনার পাখানে
1: গাই বিকিদেলি কিনা
2: রক্ত অসুবিধা হল পরিশ্রম অধিক পড়লে গাঁ রু কলেকশন করি হবান
0: গাই বিকি দিলে না
1: আজ্ঞা টিকি অসুবিধা না আঙ্কু প্রবলেম হেলা সার বি পড়াইলে বাহার ক্ষীর কলেকশন করিয়া পুয়ো বি ছোট ক্ষীর ফির আউটা দুই কুইন্টাল ক্ষীর আসিলা বেলু তুই পড়া বন্ধু বান্ধব কুয়ারে গলা বেলু গরু গাই দুইটা বন্ধা হয়েছে
2: আপন গোটে গহলি জায়গার অনেক না কন ভয় সেতে ক্লিয়র হোনি
0: আপনার আপনি কন কোন টোটাল শুনি আপনি জলদি কই দিবেন কন গীত শুনবে আজ মো উপসং কার্যক্রমে
1: যা হোক বহুদিন পরে নিহাতি দুই তিন বর্ষ পরে মোর কলটা লাগিছি
0: তাহলে এবে জলদি নিজ পছন্দর গীত কই দিবেন আপনার ভয়েস বহুত কটুছি
1: দেই দেবে তুমি এই সংখ্যা তুমি এই সিন্দুর মোর
0: ঠিক আছে আপনার পছন্দর গীত আমি শুনে দেউছু ফোন করলে কথা হলে সেথিপাই ধন্যবাদ
1: ধন্যবাদ।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
0: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
4: ठीक लागुनी स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ଜୀବନକୁ କିଏ ଦେଖିଛୁ କି ବନ୍ଧୁ, ମୋତେ ତରେ କହିଦିଅ, କେଉଁଠି ଥାଏ ସେ, କେଉଁଠି ନଥାଏ, କେମିତିକା ତାର ଦେହ।

এদের আসন্তু শুনিবা টি সুরিঙ্ক কণ্ঠরে নারী নুহে তু নারায়ণী চলচ্চিত্রর এই গীতটি, যাকে শুনিবা পাই অনুরোধ পঠাইছন্তি রাজবাটী নগর আঠগড়ৰ শশধর নায়ক।

0: শ্রোতাবে পঠাই সুবিচার আপর্কিত আলোচনাটি আমার কার্যকলাপক দিগদর্শন দিয়ে তবে শ্রোতাবন্ধু লিখিছেন যে চলিত মাস পাঁচ তারিখ শুক্রবার তাঁর এই প্রিয় কার্যক্রম উমঙ্গ শেষ থরপাই প্রসারণ করা আট তারিখ সোমবার ঠার এই কার্যক্রম শুণবা মিলুনি তাঁর ব্যথিত করেছে বলে এই শ্রোতাবন্ধু লিখিছেন। আহ মধ্য শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন যে এই কার্যক্রমের পুনঃ প্রসারণ করতু।
1: শ্রোতাবন্ধু আপনার ধন্যবাদ, আপনার আমার এনসিআরটি কার্যক্রম নিয়মিত ভাবে শুনে থাকে, এ এক প্রায়োজিত কার্যক্রম। বর্তমান এই কার্যক্রম আপনার আকাশবাণী এফএম রেনবো কটক মাধ্যমে শুনেপারে, অপরাহ তিনটা সময়ের এ প্রসারণ করা যাচ্ছে।
0: শ্রোতাবন্ধু নরেন্দ্র কুমার সাহু লিখিছেন অরখ পাটনা আঠগড় কটক। শ্রোতাবন্ধু লিখিছেন যে বিজ্ঞান প্রভা কার্যক্রমটি বহুত ভালো লাগুছে, এথির বিজ্ঞান বিষয়ে অনেক কথা জাণি হেউছি, সেথিপাইঁ সে আমকেন্দ্রকু ধন্যবাদ জনাইছেন্তি। রজ পর্ব উপরে কিছু নুয়া করে প্রসারণ করিবাকু শ্রোতাবন্ধু তাঙ্কর এই চিঠিরে অনুরোধ করিছেন্তি। শ্রোতাবন্ধুঙ্কর চিঠিটি আম পাখারে পৌঁছিবারে টিকে বিলম্ব হইছি, তবে শ্রোতাবন্ধু লিখিছেন্তি যে জরাশ্রম উপরে কিছু প্রসারণ করন্তু। শ্রোতাবন্ধু অনুরোধ করিছেন্তি যে বন্দনারে দিনে দিনে কেবল পুরাতন রচনারু পুরুণা গীতগুড়িকর প্রসারণ করন্তু।
1: আপন বহুত গুড়িয়ে প্রস্তাব লিখি এই চিঠিটি লিখিছেন, তবে রজ পর্ব তো সরি যাইছি, আপনার যদি আমার কার্যক্রম শুনিবে তবে কেতে গুড়িয়ে নূয়া কার্যক্রম মধ্যে প্রসারণ করা যাইছি, আশা করুছ আপনাকু ভালো লাগিথিবো। এবং বন্দনা কার্যক্রমরে পুরুণা এবং নূয়া গীতগুড়িক স্থান দিয়ে যাইথায়, পুরুণা গীতকু আমি অগ্রাধিকার দেইথাও, অনেক পুরাতন রচনার ভজনগুড়িক প্রসারণ করা যাইথায়, তবে ঠিক আছে আমি সঙ্গীত বিভাগকু এ সম্পর্করে জনাই দেবো।
0: শেখ পাটনা বনমালীপুর খোর্ধারু লিখিছেন্তি শ্রোতাবন্ধু সুখদেব রথ। শ্রোতাবন্ধু লিখিছেন্তি যে মই মাস দশ তারিখ রবিবার দিন নারীমহল কার্যক্রমরে নাটক ধাতব সন্তোষ যাত্রার প্রসারণ করাগলা, কিন্তু তা বদলরে যদি মদর্স ডে বিষয়ে কিছু প্রসারণ করা যাইথান্তা তাহলে ভালো হইথান্তা, কারণ সেই দিন থিলা মদর্স ডে। শ্রোতাবন্ধু অনুরোধ করিছেন্তি যে নাটক স্বর্গরে ক্ষমতা লড়াই এর প্রসারণ করন্তু।
1: আপনাকে বহুত বহুত ধন্যবাদ, তবে আপনার যে নাটক শুণবা মন করেছেন চিঠিতে লিখিছেন এ সম্পর্কে আমি নাটক বিভাগকে জনাই দেব, আপনাকে বহুত বহুত ধন্যবাদ।
0: এই চিঠিটি লিখিছেন শ্রোতাবন্ধু সূর্যমণি নাথ হাতিবাড়ি সুকিন্দা যাজপুর। শ্রোতাবন্ধু প্রতিথর ভি আমার বিভিন্ন কার্যক্রমকে প্রশংসা করে এই চিঠিটি আমাকে লিখিছেন। শ্রোতাবন্ধু লিখিছেন যে এপ্রিল মাস ১৮ তারিখের স্বর নির্ঝর কার্যক্রমটি তাঁকু বহুত ভালো লাগিছে, এথিরে প্রসিদ্ধ কণ্ঠশিল্পী ধনঞ্জয় শতপথীঙ্কর কণ্ঠস্বর শুণবাকে মিলিলা, যাহা তাঁকু খুব আনন্দ দেইছি। আহ মধ্য শ্রোতাবন্ধু লিখিছেন যে এপ্রিল মাস ২০ তারিখ আমরি স্বাস্থ্যের ডাক্তার বিভূতি ভূষণ নায়ক মহোদয় গ্রহণ খণ্ডিয়ার প্লাস্টিক সর্জরি বিষয়ে উপাদেয় তথ্য প্রদান করে, তবে এই দুই কার্যক্রমের প্রসারণ করে আম কেন্দ্রকু শ্রোতাবন্ধু ধন্যবাদ জনাইছেন।
1: আপনার মধ্যে অনুরূপ ভাবে ধন্যবাদ এই প্রশংসা পত্র পাই।
0: শ্রোতাবন্ধু অশোক কুমার ভঞ্জ লিখিছেন দেকুরি চারিনঙ্গল যাজপুর। শ্রোতাবন্ধু লিখিছেন যে আম কেন্দ্র প্রসারিত বিভিন্ন কার্যক্রম সে নিয়মিত ভাবে শুনে থাকে, তবে তাঁকু পারম্পরিক কার্যক্রম যেভাবে কি পালা দাসকাঠিয়া ঘোড়া নাচ ওড়িশী কীর্তন বনানী এসবু শুণবা ভালো লাগে। আহ মধ্য এসএমএস রে মঞ্জুল মধ্যাহ্ন নারীমহল উচ্চকোটির কার্যক্রম বলে শ্রোতাবন্ধু লিখিছেন। তবে শ্রোতাবন্ধু লিখিছেন যে পূর্ব প্রসারিত হয়ে আসুথিবা মাননীয়সু কার্যক্রম তাঁকর অতিপ্রিয় কার্যক্রম, আলাপরে তরঙ্গবালা ত্রিপাঠী আউ মনস্তত্ত্ববিদ গীতিকা পট্টনায়কঙ্ক সহিত যে সাক্ষাৎকারর প্রসারণ করা যাইথিলা তাহা খুব প্রশংসনীয় থিলা। সেইভাবে সে লিখিছেন যে মই মাস ২৩ তারিখের এক ভারত শ্রেষ্ঠ ভারতের সোনামধন্য বেহলা বাদকঙ্ক সহিত যে সাক্ষাৎকারটির প্রসারণ করা যাইথিলা সেই কার্যক্রমটি তাঁকু বহুত ভালো লাগিছি। আহ মধ্য শ্রোতাবন্ধু লিখিছেন যে মই মাস ২৪ তারিখের গোপাঙ্ক ওগাড়ে ধরণীধর বেহরা ও সাথীঙ্ক পরিবেশিত ওগাড় শিক্ষণীয় হয়ে পারিছে, সেথিপাই সে সম্পৃক্ত কলাকারমানঙ্কু ধন্যবাদ জনাইছেন্তি। তবে শ্রোতাবন্ধু লিখিছেন যে প্রতিটি কার্যক্রমকু যোগাযোগ করিয়া পাই যেভাবে টেলিফোন নম্বর কুহাযাউছি সেইভাবে মঞ্জুল মধ্যাহ্নরে এসএমএস র নম্বরটি প্রতিদিনর কার্যক্রমরে কুহাগলে ভালো হুন্তা, উপস্থাপনা দায়িত্বরে রহুথিবা উপস্থাপক আউ উপস্থাপিকাঙ্কর নাম যদি কুহাযান্তা তাহলে আহুরি ভালো হুন্তা। তবে শ্রোতাবন্ধু অভিমান করিছেন্তি যে সে গোটিয়ে দিন চাহিলে যে এসএমএস করি আম কার্যক্রমরে সামিল হেবে, কিন্তু কিভাবে এসএমএস করিবে তাহা জানিপারিলে নাহিঁ, তেণু সেইদিন কার্যক্রমরে সে সামিল হইপারিলে নাহিঁ। সেথিপাই শ্রোতাবন্ধু লিখিছেন্তি যে যেতেবেলে কার্যক্রমর প্রসারণ হেউছি সেতেবেলে কেউ নম্বরকু এসএমএস করা যিব তাহার সবিশেষ তথ্য দিয়ন্তু।
1: শ্রোতাবন্ধু যে উপস্থাপনা দায়িত্বরে রহুছন্তি তাঁকু কুহাযাইছি মঞ্জুল মধ্যাহ্ন হেউ বা চিরহরিত কার্যক্রম হেউ আরম্ভরু নিশ্চিত ভাবরে যে নম্বর রহিছে আমার এসএমএস করিবা পাই তাহা উদ্ঘোষণা দেবা পাই কেহি

0: ছাড়ি যাবে কিন্তু প্রত্যেক উপস্থাপক উপস্থাপিকা কার্যক্রমর আরম্ভর ফোন নম্বর গুড়ি জনাই থাকে যা ফলরে তো এসএমএস গুড়ি আসবে এবং সে কার্যক্রমক ঠিক ভাবে প্রসারণ করে পারে আপন মানকর অনুরোধর গীত এবং আপনার ঠিকানা সম্পর্কের সে উদ্ঘোষণা দিয়ে গীতগুড়ি প্রসারণ করে থাকে যা আপনার অনুরোধ করে থাকে এবং আমি তো বহু থর এই মঞ্চর মধ্য আমার এসএমএস নম্বরটি কী সারিছু আউথরে কী রাখুছু আপনার লিখি রাখতু যা ফলরে যদি আপনার এই কার্যক্রমের রুচি রাখুন্ত সেই কার্যক্রম সহ যোড়ি হয়ে পারে আমার নম্বর হচ্ছে 09495963210 এই নম্বর কু আপনার এসএমএস করে পারে
1: শ্রোতাবন্ধু কবিরাজ পরিডা লিখিছন্তি লতাহরণ কাকটপুর পুরীরু শ্রোতাবন্ধু আমাকু দুইটি চিঠি পঠাইছন্তি অনুচিন্তারে রত্নাকর চয়নী সারদা প্রসাদ কর তুলসী ওঝা কবিপ্রসাদ মিশ্র তত্ত্বকন্দর মিশ্রঙ্কর অনুচিন্তা বাস্তবরে যেতিকি সারাগর্ভক সেতিকি শিক্ষণীয় সরস সুন্দর হইপারুচি শ্রোতাবন্ধু লিখিছন্তি যে প্রতি মাসরে তিন রু চারিথর তীর্থানন্দ মিশ্রঙ্কর অনুচিন্তার প্রসারণ করন্তু আমকেন্দ্রর প্রসারিত মো পছন্দ গোটিয়ে স্বতন্ত্র আউ নিয়ারা কার্যক্রম এই কার্যক্রমটি সবু শ্রোতা ভাই ভীর পছন্দর কার্যক্রম তবে তাঁর কহবার কথা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহের কেতক নির্দিষ্ট শ্রোতাঙ্কর কবিতা মো পছন্দরে আুবাণীর সৃজনীর পাঠ করা যাচ্ছে সময় সময় গোটিয়ে কবিতাকে মধ্যে উভয় কার্যক্রমের দুই তিন থর লেখায় পাঠ করা যাচ্ছে এথিপ্রতি ধ্যান দেওয়া সে অনুরোধ করেছেন শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন যে নাটক সাপুয়া ঢাবা এই নাটক দুইটির পুনঃ প্রসারণ করা যাও আহরি মধ্যে জয়শ্রী বেহেরা আউ বনবিহারী গ্রহাচার্যঙ্কর পালার প্রসারণ পাই শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন
0: শ্রোতাবন্ধু আপনার দুই গোটি চিঠি আমার হস্তগত হয়েছে বহুত বহুত ধন্যবাদ তেবে যাহা আপনার অভিযোগ করেছেন মো পছন্দ হেউ বা যুববাণীর সৃজনী কার্যক্রম হেউ কবিতা পঠন করা যাচ্ছে নির্দিষ্ট শ্রোতা মানকর আপনার যে চিঠি দেউছেন সবু চিঠি আমি সামিল করে থাও যাহা আমার হস্তগত হয়ে থাকে তেমন আপনার যদি আমার মো পছন্দ কার্যক্রম শুণুচার এবং কবিতা লিখুছেন তবে এই কার্যক্রমক কবিতা লিখিপারে এবং তাহা সেই কার্যক্রমের মধ্যে স্থান পাইপার আগর মধ্যে আপনার লিখি আমার অনুচিন্তা কার্যক্রমর নিবেদক সম্পর্কে তবে এই কার্যক্রমের আমি বিভিন্ন নিবেদক নিবেদিত আলোচনার প্রসারণ করে থাকি আপনার অনুরোধ করুছু আমার এই কার্যক্রম যদি আপনার ভালো লাগুছি তবে নিয়মিত শুণু থাকু এবং সে সম্পর্কে আমাকে চিঠি লিখুন
1: অম্বরীশ পরিডা মনোরমা সামন্তরায় লিখিছেন রঘুনাথপুর রঙ্কাল আর্কে পাটনা কেন্দ্রাপড়ার উভয় আমনি স্বাস্থ্যের নীরব ঘাতক উচ্চ রক্তচাপ এই সম্পর্কে ডাক্তার যে আলোচনা করে তাহা ভালো লাগিছে তবে এই কার্যক্রমের প্রসারণ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া কারণ কার্যক্রমটি সম্পূর্ণ ভাবে শুণিহেল না সকাল 7:15 সম্বাদর প্রসারণ সময় মধ্যে দুইথর বিদ্যুৎ বিভ্রাট যোগ সম্বাদ শুণিহেল না বলে শ্রোতাবন্ধু লিখিছেন শিশু সঞ্চার কার্যক্রমের বয়সর লোভ এই সম্পর্কিত কথাটি বহু শিক্ষণীয় হয়ে পারিছে বলে সেমানে লিখিছেন
0: শ্রোতাবন্ধু আপনার বহুত বহুত ধন্যবাদ তবে সম্বাদ কথা যা লিখিছেন বিদ্যুৎ বিভ্রাট যোগ আপনার শুণিপারি না আমার যা সম্বাদ প্রসারণ করা যাচ্ছে আঞ্চলিক সম্বাদ হেউ ওড়িয়ার সম্বাদ হেউ আমার যে অফিসিয়াল ইউট্যুব চ্যানেল রয়েছে আঞ্চলিক সম্বাদ বিভাগর এথিরে মধ্যে উপলব্ধ যদি কার্যক্রম আপনার ভালো লাগুছি শুনিপারি না তবে এই কার্যক্রমক ইউট্যুব মাধ্যমে মধ্যে শুনিপারে এহা নিয়মিত ভাবে অপলোড করা যাচ্ছে আপনার আকাশবাণী ওড়িয়া নিউজ এহা যদি সর্চ করিবে জানিপারিবে আপন যাহা যাহা সম্বাদ প্রসারণ করা যাচ্ছে বা আঞ্চলিক সম্বাদ বিভাগ দ্বারা প্রস্তুত কার্যক্রমগুলিক মধ্যে এঠারে উপলব্ধ আপন তাহাকু শুনিপারিবে
1: শ্রোতাবন্ধু নিশাকর আন্ডিয়া লিখিছন্তি কাঠুয়াপাটনা আলিপিঙ্গল জগৎসিংহপুররু শ্রোতাবন্ধু লিখিছন্তি যে আমকেন্দ্রর সে জনে নিয়মিত শ্রোতা তবে মই মাস 19 যে গীতিনাট্য মহিরাবণ বধর প্রসারণ করা যাইতিলা তা অতীব আনন্দদায়ক থিলা চারিখণ্ড চিঠি আমাকে শ্রোতাবন্ধু লিখিছন্তি তবে শ্রোতাবন্ধু অনুরোধ করেছন্তি যে ধরণীধর নায়ক যুগল কিশোর শতপথী আউ হাড়িবন্ধু পণ্ডাঙ্কর পালার প্রসারণ করন্তু
0: শ্রোতাবন্ধু আপনার বহুত বহুত ধন্যবাদ আপনার নাটক ভালো লাগিছে গীতিনাট্য ভালো লাগিছে আমার লোকসঙ্গীত কার্যক্রম ভালো লাগিছে আপনার তো নিয়মিত ভাবে আমার লোকসঙ্গীতক পছন্দ করে লিখি থাকে তবে যে নির্দিষ্ট পালার প্রসারণ করা কথা লিখিছেন লোকসঙ্গীত বিভাগক জনাই দেব আমার তো নিকট অতীতরে প্রসারণ করা যাইছি তথাপি আপনার আমার কার্যক্রম শুনিলে জানিপারে যে কলাকার মানে পরিবেশন করছেন পালা এবং আপনার মন পছন্দর কলাকার পরিবেশিত পালা মধ্যে শুনিপারে কার্যক্রম সূচনা যা আমার দিয়া যাচ্ছে প্রত্যেক দিন সকাল 7 সময় দিন 11:05 এবং সন্ধ্যা 6:05 কার্যক্রম সূচনার মধ্যে এ সম্পর্কে জানিপারে
1: প্রমীলা সামল নিরাকার বিষ্ণু অর্পিতা অর্চিতা অলিপ্তা আউ কান্না এমানে লিখিছেন জহ